0: Hello, good afternoon, ladies. Good afternoon, ma'am.
1: Good afternoon.
0: Minga mati lay pamangta hai biu.
1: Ma'am, call daw gare bai sabon nan nan lay tagi thangan thanda
0: ani. Santhi hara ani. How jiksi kari kari hotna biram ni bano.
1: Madam ai che kono thon press ki stam ne thaba khan jara padi dir ho jabe dai.
0: Ahoy, hai biu.
1: Ma'am, jara ta gai chai sin cha din.
0: Ahoy. Adu di Santhi hara ani se press te tarok pase kya mu kui birab ge. ভার লাইন না আমাগা আমাগা থাকসি খাসি নাই না চটমি না বা হাইবেসিনা মিয়াম গিসু আমাদি একুই গিসু মিয়াম পুনা দুমাইদা নুংসি চানানা লেমিনা বা হাইবেসিম তবু মিয়ই বা মোইনা হিং হিং মিনা বদা চং দা বয়াদর বা পোসগমানি হাইন লউজকে মাসি হাইরগা টেনশন জকে থাগচরি
1: থাগচরি থাগচরি মেলান ভাই তো পকোলা দ কুদং চাবতে
0: থাগচরি মুখনা

0: ꯆꯣꯛꯊꯔꯛꯂꯕ ꯃꯤꯁꯅꯥꯅ ꯑꯍꯤꯡ ꯀꯌꯥ ꯈꯥꯡꯈꯤꯕ, ꯄꯨꯛꯅꯤꯡꯒꯤ ꯏꯄꯣꯝ ꯀꯌꯥꯕꯨ ꯐꯖꯅꯅꯕ ꯍꯣꯠꯅꯈꯤꯕ, ꯑꯗꯨꯕꯨ ꯃꯇꯝꯅ ꯅꯍꯥꯛꯀꯤ ꯆꯣꯛꯊꯔꯤꯕ ꯑꯁꯤꯕꯨꯗꯤ ꯀꯩꯗꯧꯅꯨꯡꯗ ꯊꯧꯁꯥꯕꯤꯈꯤꯗꯦ. ꯃꯤꯅꯨꯡꯁꯤ ꯂꯩꯇꯕꯤ ꯑꯃꯒꯨꯝ ꯆꯠꯈꯤ ꯃꯇꯝ ꯃꯍꯥꯛꯅ ꯆꯠꯈꯤ ꯍꯥꯏꯅꯕ ꯂꯩ. ꯑꯃꯝꯕꯗꯒꯤ ꯑꯆꯧꯕ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯀꯌꯥ ꯄꯣꯛꯂꯛꯈꯤ, ꯑꯗꯣꯝꯅꯁꯨ ꯎꯕꯤꯔꯝꯒꯅꯤ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈ꯭ꯔꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥꯒꯤ ꯋꯥꯔꯤ. ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯎꯔꯤꯕ ꯄꯨꯝꯅꯃꯛ ꯀꯨꯔꯥꯡꯕꯥꯟ ꯑꯗꯨ ꯈꯛꯇꯅꯤ, ꯁꯨꯞꯅꯇꯒꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯑꯗꯨꯗꯅꯤ ꯃꯌꯥꯝꯅ ꯈꯨꯕꯥꯛ ꯈꯨꯗꯨꯅ ꯑꯣꯛꯈꯤꯕ. ꯑꯗꯨꯕꯨ ꯑꯃꯨꯛꯇꯪ ꯄꯨꯟꯅ ꯌꯦꯡꯃꯤꯟꯅꯁꯤ, ꯁꯨꯞꯅꯇꯒꯤ ꯄꯣꯁ ꯈꯔꯈꯛꯀꯤ ꯃꯁꯤꯡ ꯊꯤꯉꯝꯗ꯭ꯔꯕ ꯑꯦꯄ꯭ꯂꯤꯀꯦꯁꯟ ꯐꯣꯔꯝ ꯊꯥꯖꯤꯟꯅꯔꯤ, ꯃꯥꯏ ꯄꯥꯛꯈꯤꯗ꯭ꯔꯕꯁꯨ ꯊꯥꯈꯤꯕ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯡ, ꯃꯣꯛ ꯇꯦꯁ ꯄꯨꯝꯅꯃꯛ ꯑꯁꯤꯁꯨ ꯑꯆꯧꯕ ꯄꯔꯥ ꯑꯃꯗꯤ ꯑꯗꯨꯃꯛ ꯇꯝꯕꯤꯔꯝꯂꯤ. ꯅꯍꯥꯛꯅ ꯈꯪꯖꯍꯩꯖꯔꯤꯕ ꯄꯨꯝꯅꯃꯛ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯒ ꯀꯔꯤ ꯍꯪꯂꯛꯀꯗꯧꯔꯤꯕꯅꯣ ꯈꯪꯗꯕ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯃꯒꯤꯗꯃꯛ ꯑꯄꯤꯕ ꯃꯇꯝꯗ ꯃꯁꯤꯡ ꯌꯥꯝꯂꯕ ꯋꯥꯍꯪꯒꯤ ꯄꯥꯎꯈꯨꯝ ꯄꯤꯕ ꯑꯔꯥꯏꯕ ꯅꯠꯇꯦ. ꯍꯧꯖꯤꯛ ꯂꯧꯕꯤꯔꯁꯤ ꯔꯥꯖꯀꯨꯃꯥꯔꯤ ꯁꯨꯅꯟꯗꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕ ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯤꯡꯁꯤꯟꯕꯤꯔꯤꯕ ꯏꯆꯦꯕꯨ ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯁꯣꯝꯒꯤ ꯆꯥꯎꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯂꯛꯄ ꯑꯁꯤꯗ ꯀꯪꯒ꯭ꯔꯦꯆꯨꯂꯦꯁꯟ.
1: ꯊꯦꯡꯛ ꯌꯨ.
0: ꯑꯍꯥꯟꯕꯗ ꯏꯆꯦ, ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯪꯖꯅꯤꯡꯂꯤꯕ ꯋꯥꯍꯪꯁꯦ, ꯏꯆꯦꯁꯦ ꯄꯤꯛꯂꯤꯉꯩꯗꯒꯤ ꯍꯧꯅ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤ ꯑꯦꯛꯖꯥꯝ ꯊꯥꯔꯒ ꯂꯩꯕꯥꯛ ꯃꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯒꯦꯅ ꯑꯗꯨꯝ ꯈꯟꯕꯤꯔꯛꯄ꯭ꯔꯥ, ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯀꯔꯤꯗꯒꯤ ꯏꯟꯐ꯭ꯂꯨꯌꯦꯟꯁ ꯇꯧꯔꯛꯄꯅꯣ, ꯏꯊꯤꯜ ꯄꯤꯕꯤꯔꯛꯄꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯣ ꯍꯥꯟꯅ ꯈꯪꯖꯒꯦ.
1: ꯑꯩꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯄꯤꯛꯂꯤꯉꯩꯗꯒꯤ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤ ꯈꯛ, ꯍꯥꯏꯗꯤ ꯁꯤꯚꯤꯜ ꯁꯔꯚꯤꯁ ꯈꯛ ꯁꯨꯃꯥꯏꯅ ꯀꯛꯅꯅ ꯈꯜꯂꯛꯈꯤꯕꯗꯤ ꯂꯩꯖꯗꯦ. ꯑꯗꯣ ꯑꯩ ꯏꯁꯥꯒꯤ ꯊꯕꯛ ꯇꯧꯗꯕ ꯌꯥꯗꯦ ꯑꯃꯁꯨꯡ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯗ ꯀꯟꯇ꯭ꯔꯤꯕ꯭ꯌꯨꯠ ꯇꯧꯅꯤꯡꯕꯒꯤ ꯑꯆꯧꯕ ꯏꯊꯤꯜ ꯑꯃꯗꯤ ꯑꯗꯨꯝ ꯂꯩꯔꯛꯑꯦ. ꯑꯗꯨꯒ ꯑꯩꯅ ꯀ꯭ꯂꯥꯁ 12 ꯀꯥꯕꯀꯥꯟ ꯁ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯑꯣꯏꯗꯣꯏꯅꯦ, ꯑꯩꯒꯤ ꯑꯣꯖꯥ ꯑꯃ, ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯕꯨ ꯇꯥꯛꯄꯤꯔꯝꯕ ꯑꯣꯖꯥ ꯑꯃ, ꯍꯥꯏꯗꯤ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤꯒꯤ ꯁꯤꯚꯤꯜ ꯁꯔꯚꯤꯁꯁꯤ ꯀ꯭ꯔꯦꯛ ꯇꯧꯔꯒ ꯁꯔꯚꯤꯁꯇ ꯆꯪꯈꯤꯕ, ꯑꯗꯒꯤ ꯃꯥꯗ ꯅꯠꯇꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯀꯥꯏꯒꯤ ꯏꯕꯨꯡꯁꯤꯡ, ꯃꯣꯏ ꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯔꯚꯤꯁꯇ ꯃꯊꯪ ꯃꯊꯪ ꯆꯪꯈ꯭ꯔꯒ ꯃꯣꯏꯅ ꯂꯧꯕ ꯔꯣꯜ ꯔꯦꯁꯄꯣꯟꯁꯤꯕꯤꯂꯤꯇꯤ ꯃꯌꯥꯝꯁꯦ ꯑꯩꯉꯣꯟꯗ ꯌꯥꯝ ꯏꯟꯁꯄꯥꯌꯔ ꯑꯣꯏꯈꯤꯕ, ꯑꯗꯨꯅ ꯑꯩꯁꯨ ꯊꯥꯕ ꯌꯥꯏꯅ ꯈꯟꯈꯤꯕ, ꯁꯨꯃꯥꯏꯅ ꯊꯥꯖꯒꯦ ꯍꯥꯏꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯦ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯥꯛꯆꯈꯤꯕꯅꯤ.
2: ꯌꯥꯝꯅ ꯐꯖꯔꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯏꯆꯦꯅ ꯊꯝꯕꯤꯔꯤ, ꯇꯨꯡꯗ ꯍꯧꯒꯠꯂꯛꯂꯤꯕ ꯑꯦꯛꯁꯄꯤꯔꯤꯌꯦꯟꯁꯁꯤꯡꯁꯨ ꯃꯤꯠ ꯅꯥꯀꯣꯡ ꯑꯣꯏꯒꯅꯤ ꯍꯥꯏꯅꯁꯨ ꯈꯟꯖꯩ ꯏꯆꯦ. ꯃꯈꯥ ꯇꯥꯔꯛꯄꯁꯤꯗ ꯏꯆꯦ, ꯑꯁꯤꯒꯨꯝꯂꯕ ꯄꯥꯟꯗꯝ ꯑꯃ ꯌꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯏꯆꯦꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯁ꯭ꯇ꯭ꯔꯒꯜ ꯑꯃꯗꯤ ꯆꯦꯂꯦꯟꯖꯦꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯃꯥꯌꯣꯛꯅꯔꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯩ. ꯃꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯇꯥꯡꯁꯤꯗꯒꯗꯤ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯏꯆꯦꯅ ꯍꯦꯟꯗꯜ ꯇꯧꯕꯤꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯤꯃꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ ꯏꯆꯦ.
1: ꯑꯩ ꯍꯥꯏꯖꯒꯦ, ꯄꯥꯟꯗꯝ ꯑꯃ ꯌꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯁ꯭ꯇ꯭ꯔꯒꯜ ꯑꯦꯟ ꯆꯦꯂꯦꯟꯖꯁꯤꯅ ꯍꯦꯟꯅ ꯃꯒꯨꯟ ꯂꯩꯍꯜꯂꯦꯅ ꯈꯜꯂꯦ ꯂꯥꯏꯐꯇ. ꯑꯩꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯑꯩꯅ ꯍꯣꯠꯅꯕꯁꯤꯗ ꯑꯩꯒꯤ ꯖꯔꯅꯤꯁꯦ ꯈꯤꯇꯪ ꯁꯥꯡꯉꯦ, ꯑꯗꯨꯅ ꯃꯤꯅꯒꯁꯨꯀꯣ ꯀꯩ ꯍꯣꯠꯅꯔꯤꯅ ꯍꯪꯕꯀꯥꯟꯗ ꯑꯩꯅ ꯑꯦꯛꯖꯥꯝꯒꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯔꯤ ꯍꯥꯏꯔꯒ ꯔꯤꯖꯜꯇꯨꯗꯤ ꯁꯨꯝ ꯎꯗꯕꯅꯤꯅ ꯈꯨꯝꯕꯒꯁꯦ ꯏꯀꯥꯏꯁꯤꯜꯂꯛꯄ ꯍꯥꯏꯕꯗꯤ, ꯑꯗꯒꯤ ꯐꯦꯂꯤꯌꯔ ꯑꯃꯣꯏꯒꯤꯅꯁꯨ ꯎꯕꯤꯕꯒꯁꯦ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯗꯕ ꯅꯠꯇꯦ. ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯕꯤꯍꯥꯏꯟꯗ ꯊꯥꯗꯔꯤꯕ ꯑꯦꯐꯔꯠ ꯑꯣꯏꯔꯣ, ꯑꯗꯒꯤ ꯍꯥꯔꯠ ꯋꯥꯛ ꯑꯣꯏꯔꯣ, ꯂꯣꯏꯅꯃꯛ ꯑꯟꯗꯔꯁꯇꯦꯟ ꯇꯧꯕꯤꯌꯣꯗꯤ ꯌꯥꯗꯕꯅꯤꯅꯀꯣ. ꯑꯗꯒꯤ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯦ ꯇꯣꯏꯅ ꯀꯧꯕꯤꯗꯕꯒꯤ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝ ꯑꯃꯁꯨ ꯂꯩꯗꯅ, ꯁꯤꯒꯤ ꯃꯊꯥ ꯁꯥꯕ. ꯑꯗꯒꯤ ꯀꯧꯔꯀꯥꯟꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯁꯤꯆꯨꯋꯦꯁꯟꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯌꯥꯝ ꯁꯥꯡꯍꯟꯕ, ꯍꯥꯏꯗꯤ ꯁꯥꯡꯗꯣꯛꯍꯟꯕꯀꯣ. ꯑꯗꯒꯤ ꯌꯨ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤꯁꯨ ꯑꯩ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯖꯩ, ꯑꯗꯨꯒ ꯌꯨ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤꯒꯤ ꯄ꯭ꯔꯤ ꯈꯜꯂꯛꯇꯕꯒꯤ ꯃꯊꯥ ꯁꯥꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯅ. ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯦꯁ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯃꯦꯟꯁ ꯃꯌꯥꯗ ꯃꯣꯛ ꯇꯦꯁ ꯊꯥꯕꯀꯥꯟꯗꯒ ꯑꯩꯅ ꯈꯟꯖꯕ ꯃꯥꯔꯛꯁ ꯑꯃꯗꯤ ꯄꯔꯐꯣꯃꯦꯟꯁꯀꯁꯦ ꯍꯦꯛ ꯌꯧꯔꯛꯇꯕ, ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯅ ꯌꯥꯝ ꯗꯥꯎꯟ ꯆꯠꯄꯒ ꯌꯥꯎꯋꯦ. ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ, ꯍꯥꯏꯗꯤ ꯐꯦꯃꯤꯂꯤꯗꯒ ꯗꯤꯄꯦꯟ ꯇꯧꯅꯤꯡꯗꯕ, ꯑꯗꯒꯤ ꯑꯩꯅꯒ ꯁꯨꯝ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯕ ꯃꯇꯝ ꯌꯧꯔꯦ ꯑꯗꯨꯒ ꯄꯥꯡꯕ ꯉꯝꯗꯕꯒꯤ ꯏꯁꯥꯗ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕ, ꯁꯨꯃꯥꯏꯅ ꯆꯦꯂꯦꯟꯖꯦꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃꯗꯤ ꯊꯦꯡꯅꯩ. ꯑꯗꯣ ꯍꯦꯟꯗꯜ ꯇꯧꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯑꯩ ꯏꯁꯥꯅꯁꯨ ꯏꯁꯥꯅ ꯑꯗꯨꯝ ꯃꯦꯟꯇꯦꯜꯂꯤ ꯄ꯭ꯔꯤꯄꯤꯌꯔ ꯇꯧꯋꯦ. ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯅ ꯊꯕꯛꯁꯦ ꯀꯩꯒꯤ ꯄꯔꯄꯁꯀꯤ ꯗ꯭ꯔꯤꯝꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯣ, ꯀꯩꯒꯤ ꯊꯥꯒꯤ ꯈꯟꯈꯤꯕꯅꯣꯅ, ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯖꯔꯅꯤꯁꯤꯗ ꯑꯩꯁꯦ ꯀꯌꯥꯝ ꯂꯥꯛꯁꯜꯂꯦꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯏꯁꯥꯅ ꯏꯁꯥꯗ ꯔꯤꯃꯥꯏꯟ ꯇꯧꯖꯕ. ꯑꯗꯒꯤ ꯑꯗꯨꯝ ꯅꯣꯡꯃꯒ ꯑꯗꯨꯝ ꯕ꯭ꯔꯦꯛ ꯂꯧꯊꯣꯛꯄꯁꯨ ꯌꯥꯎꯋꯦ. ꯑꯗꯒꯤ ꯑꯩꯅ ꯄꯥꯝꯖꯕ ꯊꯕꯛ ꯑꯃꯒ ꯑꯗꯨꯝ ꯇꯧꯔꯒ, ꯍꯥꯏꯕꯗꯤ ꯁꯤꯃꯥ ꯑꯃ ꯌꯦꯡꯊꯣꯛꯄꯣꯏꯔꯣꯀꯣ, ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯃꯥꯏꯟꯁꯦ ꯑꯃꯨꯛ ꯀ꯭ꯂꯤꯌꯔ ꯑꯣꯏꯍꯟꯕ. ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯐꯦꯃꯤꯂꯤ, ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯔꯤꯂꯦꯇꯤꯚꯁ ꯑꯣꯏꯔꯣ, ꯑꯗꯒꯤ ꯐ꯭ꯔꯦꯟꯁ ꯑꯣꯏꯔꯣꯀꯣ, ꯃꯣꯏꯗꯒ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕ, ꯑꯗꯒꯤ ꯃꯣꯏꯅꯒ ꯌꯥꯝ ꯃꯣꯇꯤꯚꯦꯠ ꯇꯧꯕꯤꯔꯛꯄ, ꯁꯨꯃꯥꯏꯅ ꯌꯥꯝꯅ ꯄꯣꯖꯤꯇꯤꯚ ꯑꯣꯏꯕ ꯏꯟꯚꯥꯏꯔꯣꯟꯃꯦꯟ ꯑꯃ ꯁꯨꯝ ꯐꯪꯕ ꯉꯝꯒꯤꯀꯣ, ꯁꯤꯁꯦ ꯑꯩꯒꯤ ꯌꯥꯝꯅ ꯂꯥꯏꯕꯛ ꯐꯕꯅꯦꯅ ꯈꯜꯂꯦ. ꯑꯗꯨꯒ ꯁꯤꯒꯤ ꯇꯟꯖꯥꯁꯦ ꯂꯧꯖꯔꯒ ꯑꯩ ꯋꯥꯐꯝ ꯑꯃꯇꯪ ꯍꯥꯏꯖꯒꯦ. ꯑꯩꯒꯤ ꯐꯦꯃꯤꯂꯤꯀꯣ ꯃꯣꯏꯒꯤ ꯁꯄꯣꯔꯠ ꯌꯥꯎꯗ꯭ꯔꯒꯗꯤ ꯑꯩꯅ ꯉꯁꯤ ꯐꯪꯖꯔꯤꯕꯁꯨ ꯌꯥꯝꯅ ꯋꯥꯅ ꯊꯣꯡꯕꯁꯨ ꯌꯥꯏ ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯔꯤꯂꯦꯇꯤꯚꯁ ꯑꯩꯒꯤ ꯑꯇꯣꯞꯄꯁꯤꯡ ꯐ꯭ꯔꯦꯟ ꯑꯣꯏꯔꯣ ꯑꯦꯅꯤ ꯃꯤ ꯑꯃꯕꯨ ꯑꯣꯏꯔꯣꯀꯣ ꯑꯩꯒꯤ ꯖꯔꯅꯤꯁꯤꯗ ꯋꯥꯍꯩ ꯑꯃꯇꯪꯅ ꯑꯣꯏꯔꯁꯨ ꯑꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯦꯅꯤ ꯀꯥꯏꯟ ꯑꯣꯐ ꯍꯦꯜꯞꯀꯣ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯦꯛꯁꯇꯦꯟ ꯇꯧꯕꯤꯔꯛꯈꯤꯕꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯩ ꯌꯥꯝꯅ ꯊꯦꯡꯛꯐꯨꯜ ꯑꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯉꯤ ꯑꯗꯨꯒ ꯃꯣꯏꯒꯤ ꯇꯧꯕꯤ ꯃꯜꯁꯦ ꯀꯧꯖꯗꯦꯅ ꯍꯥꯏꯖꯒꯦ
0: ꯍꯣꯏ ꯏꯆꯦ ꯑꯗꯨꯒ ꯅꯧꯅ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯍꯥ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯀꯝꯄꯤꯇꯤꯇꯤꯚ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯦ ꯃꯥꯌꯣꯛꯅꯒꯦ ꯍꯥꯏꯗꯨꯅ ꯈꯟꯕ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯕꯨ ꯇꯥꯕꯤꯔꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯗꯨꯅ ꯈꯜꯂꯦ ꯏꯆꯦ ꯑꯗꯨꯅ ꯃꯈꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯝꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯤꯡ ꯆꯦꯟꯕ ꯃꯊꯧ ꯇꯥꯕꯒꯦ ꯍꯥꯏꯗꯨꯅ ꯏꯆꯦꯅ ꯈꯟꯕꯤꯕꯒꯦ
1: ꯃꯣꯏꯅ ꯆꯠꯂꯅꯤꯡꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯦ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯦ ꯊꯥꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯗꯤ ꯃꯔꯥꯊꯣꯟ ꯔꯦꯁ ꯀꯨꯝꯕꯅꯦꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯉꯦ ꯑꯗꯨꯅ ꯈꯤꯇꯪ ꯗꯤꯇꯔꯃꯤꯟ ꯑꯣꯏꯕꯀꯣ ꯑꯗꯒꯤ ꯄꯦꯁꯦꯟꯁ ꯂꯩꯕ ꯑꯗꯒꯤ ꯗꯤꯁꯤꯄ꯭ꯂꯤꯟ ꯂꯩꯕ ꯑꯗꯒꯤ ꯀꯟꯁꯤꯁꯇꯦꯟꯁꯤ ꯂꯩꯕ ꯁꯤꯒꯨꯝꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯦ ꯆꯠꯂꯅꯤꯡꯉꯦ
2: ꯏꯆꯦ ꯃꯊꯪꯒꯤ ꯋꯥꯍꯪꯁꯤꯗꯤ ꯃꯌꯥꯝꯅꯁꯨ ꯈꯧꯔꯥꯡꯅꯉꯥꯏꯅꯔꯤꯕ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯈꯪꯅꯤꯡꯗꯨꯅ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯁꯤꯕꯨ ꯃꯥꯌꯣꯛꯅꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗ ꯀꯣꯆꯤꯡ ꯇꯧꯕꯒꯤ ꯗꯔꯀꯥꯔ ꯂꯩꯕꯤꯕ꯭ꯔꯥ ꯀꯣꯆꯤꯡ ꯇꯧꯗ꯭ꯔꯁꯨ ꯑꯗꯨꯝ ꯏꯁꯥꯅꯕꯨ ꯍꯣꯠꯅꯔꯕꯗꯤ ꯄꯥꯟꯗꯝ ꯑꯁꯤ ꯌꯧꯕ ꯉꯝꯒꯅꯤꯅ ꯍꯥꯏꯕꯒꯤ ꯂꯩꯕꯤꯕ꯭ꯔꯥ ꯃꯁꯤꯃꯁꯨ ꯏꯆꯦ ꯑꯃꯒꯤ ꯑꯣꯏꯕ ꯃꯣꯠ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯔꯝꯃꯣ ꯏꯆꯦ
1: ꯀꯣꯆꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗꯤ ꯑꯩꯒꯤ ꯃꯣꯠꯇꯗꯤ ꯃꯤ ꯃꯤꯒꯤ ꯃꯈꯥ ꯄꯣꯜꯂꯦꯅ ꯈꯜꯂꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯣꯆꯤꯡꯁꯦ ꯌꯥꯎꯗ꯭ꯔꯒꯁꯨ ꯑꯗꯨꯝ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯄꯥꯟꯗꯝꯗꯗꯤ ꯌꯧꯕ ꯉꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤ ꯃꯛꯇꯗ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯦ ꯁꯤꯗ ꯅꯠꯇꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯨ ꯄꯤ ꯑꯦ ꯁꯤꯗꯁꯨ ꯀꯣꯆꯤꯡ ꯌꯥꯎꯗꯅ ꯀ꯭ꯔꯦꯛ ꯇꯧꯕ ꯃꯌꯥꯝꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯈ꯭ꯔꯦꯀꯣ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯏꯟꯇꯔꯅꯦꯠꯀꯤ ꯃꯇꯝꯁꯨꯃꯨꯛ ꯑꯣꯏꯕꯅꯤꯅ ꯌꯥꯝꯅꯁꯨ ꯍꯦꯟꯅ ꯂꯥꯏꯊꯣꯛꯍꯜꯂꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯏꯁꯇꯗꯤ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁ ꯄꯣꯏꯔꯒꯁꯨ ꯌꯥꯝꯅ ꯂꯥꯏꯅ ꯐꯪꯉꯦ ꯏꯟꯇꯔꯅꯦꯠꯇ ꯑꯗꯒꯤ ꯌꯥꯝꯅ ꯒ꯭ꯌꯥꯟ ꯇꯥꯗꯕ ꯑꯔꯨꯕ ꯇꯣꯄꯤꯛ ꯑꯃ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯨꯇ꯭ꯌꯨꯕ ꯚꯤꯗꯤꯑꯣꯁꯤꯡꯗ ꯌꯥꯝꯅ ꯂꯥꯏ ꯂꯥꯏꯅ ꯑꯦꯛꯁꯄ꯭ꯂꯦꯅꯦꯁꯟ ꯇꯧꯕꯒꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅꯒꯁꯨ ꯌꯥꯝꯅ ꯐꯪꯉꯦꯀꯣ ꯑꯗꯨꯒ ꯏꯁꯥꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯒꯥꯏꯗꯦꯟꯁ ꯑꯃ ꯗꯔꯀꯥꯔ ꯇꯥꯏꯅ ꯈꯜꯂꯒꯗꯤ ꯑꯗꯨꯝ ꯀꯣꯆꯤꯡ ꯇꯧꯕꯁꯨ ꯀꯥꯏꯗꯦ ꯌꯥꯝꯅ ꯐꯩ ꯑꯗꯒꯤ ꯑꯣꯖꯥꯒ ꯏꯟꯇꯔꯦꯛ ꯇꯧꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝ ꯂꯩꯕꯀꯥꯟꯗ ꯃꯣꯏꯅꯒ ꯐꯖꯅ ꯑꯦꯛꯁꯄ꯭ꯂꯦꯟ ꯇꯧꯕꯤꯕ ꯁꯣꯜꯐ ꯇꯧꯕꯤꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅꯒꯁꯨ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯕ ꯌꯥꯝꯅ ꯂꯧꯔꯦ ꯑꯩ ꯏꯁꯥꯃꯛꯁꯨ ꯀꯣꯆꯤꯡ ꯌꯥꯎꯖꯔꯛꯑꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯥꯒꯗꯕ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅꯒ ꯊꯤꯒꯗꯕ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁꯀꯁꯦ ꯀꯣꯆꯤꯡꯅ ꯔꯦꯗꯤꯃꯦꯗ ꯑꯣꯏꯅꯒ ꯑꯗꯨꯝ ꯁꯦꯝꯕꯤꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯒꯤ ꯀꯥꯟꯅꯕꯁꯨ ꯌꯥꯝꯅ ꯂꯩ ꯑꯗꯨꯒ ꯑꯩꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯕ ꯑꯃꯅ ꯑꯩꯒꯤ ꯈꯤꯇꯪ ꯄꯔꯁꯅꯦꯜ ꯑꯣꯄꯤꯅꯤꯌꯟꯗꯤ ꯑꯣꯏꯔꯦꯀꯣ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯣꯆꯤꯡꯁꯦ ꯇꯧꯔꯛꯇ꯭ꯔꯒꯁꯨ ꯀ꯭ꯂꯥꯁꯀꯨꯝꯕ ꯌꯥꯎꯔꯛꯇ꯭ꯔꯒꯁꯨ ꯀꯩꯁꯨ ꯀꯥꯏꯗꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯦꯟꯁꯀꯤ ꯃꯇꯥꯡꯗꯗꯤ ꯃꯣꯛ ꯇꯦꯁꯀꯨꯝꯕ ꯌꯥꯝꯅ ꯊꯥꯍꯟꯅꯤꯡꯉꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯟꯁꯔ ꯔꯥꯏꯇꯤꯡꯒꯤ ꯑꯃ ꯂꯥꯛꯄꯅꯤꯅ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅꯗꯤ ꯑꯟꯁꯔꯁꯦ ꯏꯁꯥꯅꯗꯤ ꯌꯥꯔꯦꯅ ꯏꯔꯒꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯕꯥꯂꯨꯏꯇꯔꯒꯤ ꯄꯔꯁꯄꯦꯛꯇꯤꯞꯁꯇꯒꯤ ꯑꯋꯥꯠꯄ ꯑꯃꯁꯨꯡ ꯀꯃꯥꯏꯅ ꯍꯦꯟꯅ ꯐꯖꯍꯟꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯑꯣꯄꯤꯅꯤꯌꯟꯗꯣ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯒꯤ ꯀꯥꯟꯅꯕꯗꯣ ꯌꯥꯝꯅ ꯂꯧꯍꯟꯅꯤꯡꯉꯦ
0: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯏꯆꯦꯅ ꯍꯧꯖꯤꯛ ꯊꯝꯕꯤꯈꯤꯕꯗꯁꯨ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁꯦ ꯏꯁꯥꯅ ꯑꯣꯟꯂꯥꯏꯟꯒꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗꯒꯤ ꯂꯧꯕ ꯌꯥꯏꯅ ꯍꯧꯖꯤꯛ ꯏꯆꯦꯅ ꯍꯥꯏꯕꯤꯈꯤ ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯂꯥꯛꯏꯕ ꯖꯦꯅꯦꯔꯦꯁꯟꯁꯤꯁꯨ ꯑꯦ ꯑꯥꯏꯒꯤ ꯖꯦꯅꯦꯔꯦꯁꯟꯁꯨ ꯑꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯁꯤꯁꯨ ꯅꯍꯥꯅ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯄꯥꯝꯅ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯑꯗꯨꯃꯛ ꯁꯤꯖꯤꯟꯅꯕ꯭ꯔꯥꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯣ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯁꯦ ꯅꯍꯥꯁꯤꯡꯅ ꯀꯔꯝꯕ ꯃꯑꯣꯡꯗ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯒꯗꯤ ꯑꯗꯩ ꯑꯦ ꯑꯥꯏꯁꯦ ꯀꯔꯝꯕ ꯃꯑꯣꯡꯗ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯒꯗꯤ ꯍꯦꯟꯅ ꯐꯕ ꯑꯃ ꯑꯣꯏꯒꯅꯤ ꯍꯥꯏꯗꯨꯅ ꯏꯆꯦ ꯈꯟꯕꯤꯕꯒꯤ
1: ꯑꯦ ꯑꯥꯏꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ
2: ꯍꯣꯏ
1: ꯑꯦ ꯑꯥꯏꯁꯦ ꯍꯧꯖꯤꯛꯀꯥꯟ ꯑꯦꯐ ꯑꯦꯝ ꯂꯩꯔꯦꯀꯣ ꯍꯥꯏꯕꯗꯤ ꯆꯦꯠ ꯖꯤ ꯄꯤ ꯇꯤ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗꯒꯤ ꯖꯦꯃꯤꯅꯥꯏ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯀꯥꯟꯅꯕꯁꯨ ꯃꯌꯥꯝ ꯂꯧꯕ ꯌꯥꯏ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀ꯭ꯋꯦꯁꯟ ꯑꯃ ꯑꯣꯏꯔꯁꯨ ꯃꯣꯏꯗꯒ ꯑꯗꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯐꯦꯠ ꯃꯣꯏꯗꯒꯤ ꯀꯣꯄꯤ ꯇꯧꯕ ꯉꯥꯛꯇꯗꯤ ꯅꯠꯇꯦ ꯕꯠ ꯑꯥꯏꯗꯤꯌꯥꯗꯤ ꯂꯧꯕ ꯌꯥꯏꯅ ꯈꯜꯂꯦ ꯀꯁꯇꯃꯥꯏꯁꯀ ꯇꯧꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯨꯝꯅꯤꯡꯕ ꯃꯑꯣꯡꯗꯒ ꯍꯥꯏꯐꯦꯠ ꯌꯦꯡꯕ ꯑꯗꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯒꯤ ꯀꯩ ꯀꯩ ꯅꯤꯠ ꯑꯣꯏꯕ ꯀꯩꯗꯣ ꯂꯣꯏꯅꯃꯛ ꯃꯣꯏꯗꯒꯤ ꯀꯥꯟꯅꯕ ꯂꯧꯕ ꯌꯥꯏꯀꯣ ꯑꯗꯨꯒ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯁꯦ ꯑꯌꯥꯝꯕꯅꯗꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟꯁꯦ ꯇꯧꯔꯒꯗꯤ ꯃꯇꯝ ꯂꯩꯇꯕꯅꯤꯅ ꯗꯤꯁꯇ꯭ꯔꯦꯛꯁꯟꯁꯦ ꯌꯥꯗꯕꯅꯤꯅ ꯑꯌꯥꯝꯕꯅ ꯀꯠ ꯑꯣꯐꯇꯤ ꯇꯧꯅꯩꯕ ꯑꯗꯣ ꯑꯩ ꯏꯁꯥꯁꯤꯁꯨ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗ ꯈꯔ ꯑꯦꯛꯇꯤꯚ ꯑꯣꯏꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯏꯟꯁꯇꯥꯒ꯭ꯔꯥꯝꯒ ꯑꯗꯨꯝ ꯄꯥꯏ ꯑꯗꯣ ꯑꯩꯗꯤ ꯀꯠ ꯑꯣꯐꯇꯤ ꯇꯧꯖꯗꯦ ꯁꯤꯁꯤꯅ ꯑꯩꯒꯤ ꯑꯦꯛꯁꯄꯔꯤꯌꯦꯟꯁꯇꯤ ꯑꯣꯏꯔꯦ ꯑꯗꯣ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗꯒꯤꯁꯨ ꯂꯣꯏꯅꯃꯛ ꯃꯥꯡꯖꯕ ꯉꯥꯛꯇ ꯅꯠꯇꯦ ꯀꯥꯟꯅꯕ ꯂꯧꯕ ꯌꯥꯏꯅ ꯈꯜꯂꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯁꯝꯅ ꯍꯥꯏꯔꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯟꯁꯇꯥꯒ꯭ꯔꯥꯝꯗꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯀꯥꯎꯟ ꯈꯔ ꯂꯩꯀꯣ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯗꯨꯝ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯑꯞꯗꯦꯠ ꯇꯧꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯔꯦꯟ ꯑꯦꯐꯤꯌꯔꯁꯄꯨ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗꯒꯤ ꯕꯦꯁꯤꯛ ꯀꯟꯁꯦꯞꯁ ꯃꯌꯥꯝꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗꯒꯤ ꯌꯥꯝꯅ ꯏꯟꯁꯄꯥꯏꯔꯤꯡ ꯑꯣꯏꯕ ꯁ꯭ꯇꯣꯔꯤꯒꯁꯨ ꯍꯥꯞꯀꯠꯄ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯡꯁꯦ ꯑꯩꯅ ꯊꯦꯡꯅꯈꯤꯕꯁꯤꯡꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯟꯁꯔ ꯏꯔꯛꯄ ꯀꯥꯟꯗ ꯑꯗꯨꯝ ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜ ꯑꯣꯏꯅ ꯍꯥꯞꯄ ꯑꯗꯒꯤ ꯑꯦꯁꯦꯁꯇꯒ ꯑꯗꯨꯝ ꯍꯥꯞꯆꯤꯟꯕ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯗꯨꯝ ꯀꯥꯟꯅꯕ ꯂꯧꯕ ꯌꯥꯏꯅ ꯈꯜꯂꯦ
2: ꯍꯣꯏ ꯏꯆꯦ ꯁ꯭ꯃꯥꯔꯠ ꯔꯤꯗꯤꯡ ꯍꯥꯏꯗꯨꯅ ꯍꯧꯖꯤꯛ ꯑꯌꯥꯝꯕꯅꯁꯨ ꯍꯥꯏꯅꯔꯤ ꯃꯇꯥꯡ ꯑꯁꯤꯗ ꯏꯆꯦꯒꯤ ꯁ꯭ꯃꯥꯔꯠ ꯔꯤꯗꯤꯡ ꯑꯁꯤ ꯀꯔꯤꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯕꯤꯕꯒꯦ ꯏꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯕ ꯇꯣꯉꯥꯟꯕ ꯃꯑꯣꯡ ꯃꯇꯧꯕꯗꯤ ꯂꯩꯕꯤꯕ꯭ꯔꯥ ꯁ꯭ꯃꯥꯔꯠ ꯔꯤꯗꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯏꯆꯦ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗꯁꯨ ꯈꯔ ꯊꯝꯕꯤꯔꯝꯃꯨ ꯏꯆꯦ
1: ꯁ꯭ꯃꯥꯔꯠ ꯔꯤꯗꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯀꯣ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯝꯃꯤꯁꯟꯁꯤꯅ ꯄꯤꯔꯤꯕ ꯁꯦꯂꯦꯕꯁ ꯑꯗꯨꯒ ꯄ꯭ꯔꯤꯚꯤꯌꯁ ꯏꯌꯔ ꯀ꯭ꯋꯦꯁꯟꯁꯀꯣ ꯄꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀ꯭ꯋꯦꯁꯟ ꯇ꯭ꯔꯦꯟ ꯑꯗꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯗꯤꯃꯥꯟꯗ ꯀ꯭ꯋꯦꯁꯟ ꯅꯦꯆꯔ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯟꯗꯔꯁꯇꯦꯟ ꯇꯧꯕ ꯉꯝꯃꯦꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇꯗꯤ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁꯀꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇꯗꯤ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃꯗꯤ ꯂꯩꯔꯦꯀꯣ ꯑꯣꯞꯁꯟꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯁ꯭ꯇꯦꯖꯇ ꯏꯁꯥꯒ ꯆꯥꯟꯅꯕ ꯑꯃ ꯈꯜꯂꯒ ꯑꯗꯨꯗ ꯁ꯭ꯇꯤꯛ ꯇꯧꯕꯤꯕ ꯑꯗꯨꯒ ꯔꯤꯚꯤꯖꯟꯗ ꯑꯣꯏꯅ ꯑꯌꯥꯝꯕ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕꯤꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯆꯞ ꯇꯣꯄꯤꯛ ꯑꯃꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇꯗꯤ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯄꯥꯕꯗꯣ ꯑꯗꯨ ꯇꯧꯕꯤꯗꯕ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯇꯗꯤ ꯄ꯭ꯂꯥꯟ ꯁꯦꯝꯕꯤꯕꯁꯤꯁꯨ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯩꯅ ꯈꯜꯂꯦ ꯑꯩꯒꯤ ꯑꯦꯛꯁꯄꯔꯤꯌꯦꯟꯁꯇꯒꯤꯁꯨ ꯍꯥꯏꯕꯗꯤ ꯅꯣꯡꯃꯒꯤ ꯑꯣꯏꯕ ꯌꯥꯏ ꯑꯗꯒꯤ ꯃꯟꯂꯤ ꯑꯣꯏꯕ ꯌꯥꯏꯀꯣ ꯁꯤꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯦꯁꯇꯣ ꯇ꯭ꯔꯦꯛ ꯇꯧꯕ ꯉꯝꯃꯦꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏ AIꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯍꯥꯏꯖꯈ꯭ꯔꯦ ꯑꯗꯨꯒ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗꯨꯒꯁꯨ ꯑꯗꯨꯁꯨ ꯑꯗꯨꯝ ꯏꯁꯃꯥꯔꯠ ꯔꯤꯗꯤꯡꯒꯤ ꯃꯅꯨꯡ ꯆꯜꯂꯦꯅ ꯈꯜꯂꯦ ꯀꯥꯟꯅꯕ ꯂꯧꯕ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯗꯨꯒ ꯑꯅꯤꯁꯨꯕ ꯀ꯭ꯋꯦꯁꯟꯗꯣ ꯑꯩ ꯏꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯕ ꯇꯣꯉꯥꯟꯕ ꯑꯃ ꯂꯩꯕꯤꯕ꯭ꯔꯥꯅ ꯍꯪꯕꯗꯣ
0: ꯍꯣꯏ ꯍꯥꯏꯕꯤꯔꯣ
1: ꯑꯩ ꯏꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯕ ꯇꯣꯉꯥꯟꯕ ꯑꯃ ꯂꯩꯖꯗꯦ ꯑꯩꯅ ꯍꯧꯖꯤꯛ ꯍꯥꯏꯖꯈꯤꯕ ꯃꯌꯥꯝ ꯑꯗꯨꯝ ꯐꯣꯂꯣ ꯇꯧꯖꯩ
0: ꯍꯣꯏ ꯑꯗꯣ ꯃꯔꯛ ꯊꯠꯅ ꯁꯣꯝꯒꯤ ꯏꯃꯥ ꯕꯕꯥꯒꯤ ꯃꯤꯡ ꯑꯗꯨꯒ ꯏꯆꯤꯜ ꯏꯅꯥꯎ ꯀꯌꯥꯁꯨ ꯍꯥꯏꯕꯁꯤꯁꯨ ꯈꯪꯖꯍꯧꯒꯦ ꯂꯩꯐꯝꯅꯆꯤꯡꯕ
1: ꯑꯩ ꯍꯥꯏꯖꯒꯦ ꯑꯩꯕꯨ ꯄꯣꯛꯄꯤꯕ ꯏꯄꯥꯒꯤ ꯃꯤꯡꯅ ꯑꯥꯔ ꯀꯦ ꯔꯣꯖꯦꯟ ꯑꯗꯨꯒ ꯑꯩꯕꯨ ꯄꯣꯛꯄꯤꯕ ꯏꯃꯥꯒꯤ ꯃꯤꯡꯅ ꯑꯥꯔ ꯀꯦ ꯑꯣꯡꯕꯤ ꯖꯤꯕꯟ ꯃꯂꯥ ꯑꯗꯨꯒ ꯂꯩꯐꯝꯅ ꯍꯩꯔꯥꯡꯈꯣꯏꯊꯣꯡꯗꯒꯤ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯏꯆꯤꯜꯅꯥꯎ ꯑꯅꯤꯅꯦ ꯑꯩꯅ ꯑꯍꯟꯅꯦ ꯑꯗꯨꯒ ꯏꯅꯥꯎꯄꯥ ꯑꯃꯒ
2: ꯏꯆꯦ ꯑꯁꯤꯒꯨꯝꯂꯕ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯃ ꯃꯥꯌꯣꯛꯅꯕ ꯍꯥꯏꯕꯁꯤꯃꯛꯇꯕꯨ ꯏꯆꯦꯒꯤ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁ ꯑꯦꯟꯖꯥꯏꯇꯤ ꯑꯗꯨꯝ ꯃꯥꯌꯣꯛꯅꯔꯝꯒꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯩ ꯏꯆꯦ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯏꯆꯦꯅ ꯂꯥꯏꯔꯤꯛ ꯄꯥꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯒ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯀꯁꯤ ꯀꯔꯝꯅꯒꯗꯤ ꯏꯆꯦꯅ ꯃꯦꯅꯦꯖ ꯇꯧꯕꯤꯔꯀꯥꯟꯁꯤꯗ ꯑꯩ ꯃꯥꯏ ꯄꯥꯛꯇꯕ ꯌꯥꯗꯦ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯛꯈꯤꯕꯁꯦ ꯀꯃꯥꯏꯅꯒꯗꯤ ꯍꯣꯠꯅꯕꯤꯔꯤ ꯏꯆꯦ ꯑꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗꯁꯨ ꯏꯆꯦ ꯈꯔ ꯊꯝꯕꯤꯌꯨ
1: ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯁꯦ ꯁ꯭ꯇ꯭ꯔꯦꯁꯀꯤꯗꯤ ꯌꯥꯝꯅ ꯂꯩ ꯑꯗꯣ ꯉꯁꯥꯏ ꯑꯩꯅꯁꯨ ꯍꯥꯏꯐꯦꯠ ꯄꯟꯈꯤꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯕ꯭ꯔꯦꯛꯀ ꯂꯧꯊꯣꯛꯄ ꯑꯗꯒꯤ ꯑꯩꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯄꯥꯝꯖꯕ ꯊꯕꯛ ꯑꯃꯒ ꯇꯧꯕ ꯑꯗꯒꯤ ꯐ꯭ꯔꯦꯟꯁꯤꯡꯒ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕ ꯑꯗꯒꯤ ꯏꯁꯥꯅ ꯏꯁꯥꯁꯦ ꯃꯣꯇꯤꯚꯦꯠ ꯑꯃꯨꯛꯀ ꯇꯧꯖꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯃꯨꯛꯀ ꯃꯥꯏꯟꯁꯤꯗ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟꯁꯤꯗ ꯑꯃꯨꯛ ꯍꯜꯂꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯗꯨꯝ ꯑꯩꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯄꯥꯕꯒꯤ ꯁꯨꯃꯥꯏꯅ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯕ ꯐꯪꯉꯤꯁꯤꯁꯨ ꯄ꯭ꯔꯤꯚꯤꯂꯦꯖ ꯑꯃꯅꯦꯅ ꯈꯟꯗꯣꯛꯑꯒꯀꯣ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯥꯟꯖꯥꯁꯦ ꯃꯥꯡꯍꯟꯕ ꯌꯥꯗꯦꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯨꯝ ꯇꯧꯔꯒ ꯃꯦꯅꯦꯖ ꯇꯧꯏ
0: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ MPSC ꯑꯦꯛꯖꯥꯝ ꯄꯦꯇꯔꯟꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯃꯨꯛ ꯂꯥꯛꯆꯔꯒ ꯏꯆꯦ ꯑꯦꯛꯖꯥꯝ ꯄꯦꯇꯔꯟꯁꯦ ꯑꯗꯨꯝ ꯑꯌꯥꯝꯕꯅꯗꯤ ꯂꯣꯏꯅꯃꯛ ꯈꯪꯅꯕꯁꯨ ꯑꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯕꯨ ꯅꯧꯅ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ MPSC ꯑꯦꯛꯁꯄꯤꯔꯤꯌꯦꯟꯁ ꯅꯍꯥꯅꯁꯨ ꯇꯥꯔꯒ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯅꯕ ꯏꯆꯦ ꯑꯦꯛꯖꯥꯝ ꯄꯦꯇꯔꯟꯁꯦ ꯀꯃꯥꯏꯅ ꯂꯩꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯤꯁꯨ ꯑꯃꯨꯛꯇꯪ ꯁꯨꯃꯥꯏꯅ ꯍꯥꯏꯕꯤꯔꯣ
1: ꯍꯥꯏꯖꯒꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ MPSC ꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝ ꯄꯦꯇꯔꯟꯁꯦ ꯁ꯭ꯇꯦꯖ ꯑꯍꯨꯝ ꯊꯣꯛꯅ ꯈꯥꯏꯗꯣꯛꯑꯦ ꯑꯍꯥꯟꯕꯒꯤ ꯁ꯭ꯇꯦꯖꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯤꯂꯤꯃꯤꯅꯔꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯄ꯭ꯔꯤꯂꯤꯝꯁ ꯍꯥꯏꯅꯁꯨ ꯈꯪꯅꯩꯀꯣ ꯁ꯭ꯇꯦꯖꯇ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯦꯄꯔ ꯑꯅꯤ ꯂꯥꯛꯀꯅꯤ ꯑꯍꯥꯟꯕꯒꯤ ꯄꯦꯄꯔꯁꯤꯅ GS ꯄꯦꯄꯔ ꯑꯗꯨꯒ GS ꯄꯦꯄꯔꯁꯤꯗ GS ꯀꯤ ꯁꯕꯖꯦꯛꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯌꯥꯎꯏ ꯍꯥꯏꯗꯤ ꯁꯝꯅ ꯍꯥꯏꯔꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯀꯣꯅꯣꯃꯤꯛꯁ ꯖꯤꯑꯣꯒ꯭ꯔꯥꯐꯤ ꯍꯤꯁꯇ꯭ꯔꯤꯅꯆꯤꯡꯕ ꯑꯗꯨꯒ ꯑꯇꯣꯞꯄ ꯃꯌꯥꯝ ꯑꯃꯒ ꯑꯗꯨꯒ ꯑꯅꯤꯁꯨꯕ ꯄꯦꯄꯔꯁꯤꯅ CSET ꯄꯦꯄꯔ ꯍꯥꯏꯅ ꯈꯪꯅꯩ ꯁꯤꯅ ꯀ꯭ꯋꯥꯂꯤꯐꯥꯏꯡ ꯄꯦꯄꯔ ꯑꯣꯏꯒꯗꯣꯏꯅꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯊꯪꯒꯤ ꯁ꯭ꯇꯦꯖꯇ ꯁꯤꯁꯤꯅ ꯃꯦꯟꯁ ꯍꯥꯏꯅ ꯈꯪꯅꯩ ꯃꯦꯟꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯒꯗꯣꯏꯁꯦ ꯄꯦꯄꯔ ꯇꯔꯨꯛꯅꯦ ꯑꯍꯥꯟꯕꯁꯤꯅ ꯏꯪꯂꯤꯁ ꯀ꯭ꯋꯥꯂꯤꯐꯥꯌꯤꯡ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯁꯦ ꯄꯦꯄꯔ ꯑꯃꯅꯦ ꯑꯗꯨꯒ GS ꯄꯦꯄꯔ ꯃꯔꯤ ꯑꯃꯒ ꯁꯤꯒꯤꯁꯦ ꯂꯣꯏꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯑꯔꯣꯏꯕ ꯁ꯭ꯇꯦꯖꯁꯤꯅ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ ꯑꯣꯔ ꯄꯔꯁꯅꯦꯂꯤꯇꯤ ꯇꯦꯁ ꯍꯥꯏꯅ ꯈꯪꯅꯩ ꯁꯤꯒꯤꯁꯦ ꯂꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯑꯗꯨꯝ ꯁꯤꯒꯤꯁꯤꯅ ꯑꯦꯛꯖꯥꯝ ꯄꯦꯇꯔꯟ ꯑꯣꯏꯒꯗꯣꯏꯅꯦ
2: ꯍꯣꯏ MPSC ꯏꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯦꯇꯦꯝ ꯀꯌꯥ ꯁꯨꯕ ꯑꯣꯏꯕꯤꯒꯗꯣꯏꯅꯦ ꯏꯆꯦ
1: ꯏꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯍꯥꯟꯕ ꯑꯦꯇꯦꯝ ꯑꯣꯏꯒꯗꯣꯏꯅꯦ
0: ꯍꯣꯏ ꯏꯆꯦ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛ ꯏꯆꯦꯅ ꯍꯥꯏꯕꯤꯕꯗ ꯃꯦꯟꯁꯀ ꯄ꯭ꯔꯤꯂꯤꯝꯁꯀꯅ ꯏꯆꯦꯅ ꯍꯧꯖꯤꯛ ꯍꯥꯏꯕꯤꯈꯤ ꯑꯗ ꯃꯦꯟꯁꯀꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯕ ꯃꯑꯣꯡꯒ ꯑꯗꯨꯒ ꯄ꯭ꯔꯤꯂꯤꯝꯁꯀ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯕ ꯃꯑꯣꯡ ꯑꯅꯤꯁꯦ ꯈꯦꯠꯅꯕ꯭ꯔꯥ ꯈꯦꯠꯅꯕ ꯂꯩꯔꯒꯗꯤ ꯃꯗꯨ ꯀꯌꯥꯃꯨꯛ ꯌꯥꯝꯅ ꯈꯦꯠꯅꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯁꯤꯁꯨ ꯑꯝꯇꯪ ꯍꯥꯏꯕꯤꯌꯨ ꯏꯆꯦ
1: ꯑꯦꯛꯖꯥꯝ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟꯁꯦ ꯁ꯭ꯇꯦꯖ ꯑꯅꯤꯁꯦ ꯌꯥꯝꯅ ꯈꯦꯠꯅꯩꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯉꯤ
0: ꯍꯣꯏ
1: ꯁꯦꯂꯦꯕꯁꯇꯤ ꯑꯣꯚꯔꯂꯦꯞ ꯇꯧꯏ ꯑꯗꯨꯕꯨ ꯃꯥꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯑꯦꯄ꯭ꯔꯣꯁꯤꯇꯤ ꯌꯥꯝꯅ ꯈꯦꯠꯅꯩ ꯄ꯭ꯔꯤꯂꯤꯝꯁꯅ ꯇꯦꯁ ꯇꯧꯔꯤꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯑꯦꯛꯁꯄꯔꯤꯌꯦꯟ ꯑꯃꯁꯦ ꯅꯣꯂꯦꯖ ꯀꯌꯥꯝꯅ ꯂꯩꯔꯦ ꯑꯃꯁꯨꯡ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯦꯛꯆꯨꯋꯦꯜ ꯑꯣꯏꯕ ꯄꯣꯠꯁꯤꯡ ꯈꯔ ꯑꯗꯨꯝ ꯆꯤꯟꯐꯥ ꯐꯥꯕ ꯑꯃ ꯆꯪꯉꯦ ꯑꯗꯨꯒ ꯃꯦꯟꯁꯀꯤ ꯃꯇꯝꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯅꯂꯥꯏꯁ ꯇꯧꯕꯒꯤ ꯑꯦꯕꯤꯂꯤꯇꯤ ꯁꯤꯗ ꯑꯣꯏꯅ ꯌꯦꯡꯉꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯟꯁꯔ ꯔꯥꯏꯇꯤꯡ ꯁ꯭ꯀꯤꯜꯁꯀ ꯑꯗꯨꯅ ꯄ꯭ꯔꯤꯂꯤꯝꯁ ꯂꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯦꯟꯁꯀꯤꯗꯃꯛꯇꯗꯤ ꯑꯟꯁꯔ ꯔꯥꯏꯇꯤꯡ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯑꯃ ꯌꯥꯝꯅ ꯃꯊꯧ ꯇꯥꯏ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯖꯔꯤꯕ ꯅꯣꯂꯦꯖꯇꯣ ꯑꯟꯁꯔꯁꯤꯗ ꯎꯠꯊꯣꯛꯄ ꯉꯝꯗ꯭ꯔꯒꯗꯤ ꯃꯥꯛꯇꯃ ꯎꯠꯊꯣꯛꯄꯁꯤ ꯋꯥꯒꯗꯣꯏꯅꯦꯕ ꯑꯗꯨꯅ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯅ ꯑꯅꯤꯁꯦ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯈꯦꯠꯅꯩꯅ ꯍꯥꯏꯖꯅꯤ
2: ꯍꯣꯏ ꯁꯣꯝꯗ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨꯗ ꯍꯛꯊꯦꯡꯅꯅ ꯊꯦꯡꯅꯈꯤꯕ ꯀꯥꯎꯕ ꯉꯝꯂꯣꯏꯗꯕ ꯋꯥꯍꯪꯒ ꯂꯩꯕꯤꯔꯒꯗꯤ ꯑꯗꯨꯝ ꯃꯌꯥꯝꯗ ꯁꯤꯌꯔ ꯇꯧꯕꯤꯔꯝꯃꯣ ꯏꯆꯦ
1: ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯑꯩꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ ꯁꯦꯜ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯒꯦ ꯑꯗꯨꯒ ꯍꯛꯊꯦꯡꯅꯅ ꯀꯥꯎꯕ ꯉꯝꯂꯣꯏꯗꯕ ꯋꯥꯍꯪ ꯍꯥꯏꯕ ꯑꯃꯗꯤ ꯂꯩꯖꯗꯦ ꯑꯗꯨꯒ ꯈꯤꯇꯪ ꯑꯩꯉꯣꯟꯗ ꯏꯟꯇꯔꯦꯁꯇꯤꯡ ꯑꯣꯏꯅ ꯈꯟꯈꯤꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯣꯏꯅ ꯍꯪꯉꯛꯄꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯄꯤꯒꯤ ꯀꯝꯃꯤꯁꯟ ꯂꯩꯗꯅ ꯋꯨꯃꯦꯟ ꯀꯝꯃꯤꯁꯟ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯅ ꯅꯨꯄꯥꯒꯤꯁꯨ ꯀꯝꯃꯤꯁꯟ ꯗꯔꯀꯥꯔ ꯇꯥꯕ꯭ꯔꯥ ꯀꯥꯏꯅ ꯍꯪꯉꯛꯑꯦ ꯑꯩꯅ ꯇꯥꯏꯅ ꯈꯨꯝꯃꯝꯃꯦꯀꯣ
2: ইচেনা লাইক পান পান ইসাইগা মতানু ইউরিবর ইচে হাই আইনসু খাঙ্গিবাই তারে হাইগুব এক্সাম মাই পাকনে হোনারক মেসে লাইকম অনজলগলাইকিদোবগা মানবা ইসাইগা গংবা হাইতবগা মানবা আদো ইচেনগা সু গংথোকিবা মতাঙ্গা ইয়াবিব্রা হাইবসু থামাইছে
1: মথা সামন্দন গংবৈরমবে ইসাই হাইবগিদি নচদে দো গংদিঙ্গঙ্গে ইয়ুমদ লাইগাকান্দ হাইতে ইয়ামন লাইব্রেরিদি পাইকো আদো লাইব্রেরিদি গংবৈয়াদবনা ইয়ুমদইনে
0: আদো ইচেনা লাইক পাবগি মতমসিদি কারম মতমদনে হেনে নামনা পাবিবকে
1: আইনা লাইক পাবসে নুদামে হইনে আদুদেন পাবগুম আয়াম
2: ইচে মিয়ইবাখল থানা কিনগতি ইচে মোটিভেট ওইবিবকে হাইবসিমসু থামবিউ ইচে
1: মিয়ইবাদ ওখল থানা সন্ধাবসে থাকে সুমকান্দ আই মোটিভেশন ওইবসে মিয়ইবা পোবনি মসক থাকব খরদি কন্ট্রিবিউট তরমদাদি খব আদায় লাইক পাবগি অপরচুনিটি হোক এই ফ্যামিলি ফ্রেন্ডসিনুকি সাপোর্ট তৈরিদ ওখল সন্ধাবাদ খব এক্সামসু আই মোটিভেশন আনি থাকে আহানবদ আই ড্রিমস পারপাসে ক্লিয়ার ওইবেন আই চক মোটিভেশন আনিসুবদ এক্সামস প্রিপারেশন প্রসেসট আই ইসু সেলফ ইম্প্রুভমেন্ট ফব মিয়ব মোসু হাইবি সামনে হাইবদ আই হান নিউজ পেপার পাবগি হেবিটসে কেসু লাইজরমদিকো আদ এক্সামস মারি লাইনা নিউজ পেপারসে পাবাদ এগোদ হেবিট আমি ক্রিয়েট তো সেজন এগোদ হেন কারেন ইভেন্টস মাম অ্যাওয়ার হেনব হেন ইনফর্ম হইব সিটিজেন হেনব সেজন আইগি জাস্ট এক্সামস খতং নতনা মিমোনসু ইয়ামনা কানহলে না খালে হয় মামসে মোটিভেশন হইরে
0: হয় হান ইচেন তরমদবদ এক্সাম কি প্রিপারেশন তোবদ অনৌব হেন কানব আমোইনা থোলপদ ইচে ইচে আদুগা মো ইচেন এক্সাম কি থানব মাই পাকনব হোটনবদ আওয়াব কয়া আমসু নামথুর নামথুরগা আসুম লাপসিনা এমপিএসসি এক্সাম হাইদরকপদ ইচে কি মিং থেনবসে সিলেকশন ফে হাইদনা ইচেন মিকুপতদ কারি ফাউবিখিগে কমাইন তৌখিগে হাইবদ আদুসো হাইবিউ
1: এক্সাম হাইদপমসে কিনে ইন্টারভিউ লোব নিমিতনিক এপ্রিল টুয়েন্টি টু আদে মমানদু এম পি এসি ইন্টারভিউ লোব নিমিত সুমায় রিজল্ট আউট ওইবী আমিবনাসু এক্সপেক্ট তোজব রিজল্টসে গাই দোলিদে গাইবসে পুং তরুক তরত সাইদি লাকদ্রা খানবসব হাইদরদ মালে নমদর পুং তরাতমদাই সাইজ রিজল্ট লাগে টেক্স থানবকো আই ফ্রেন্ডসিং আদ রিজল্টসেবকান্দ সুম মিং চিংরবকান হোনজিবাম খিতংরসু মাই পাকি গমে খব দুমাইন আই ফ্যামিলিস তাম খো তোর আই ফ্যামিলি চাইকো হিঙ্গোনে
0: হয়
1: তুম মুসে পুং
0: তরাতে
1: থাকলা মাম লাগবা থাকবিব হারাব উবাই
0: ইচে ইচে আসুম লাগবসে কনগুবন ইচে হাইব পৌতাকো নত্রগ ইচে সোশ্যাল মিডিয়া থেকব কোটপ ইচে কাবগমদবাদবরাগে হাইরম
1: আই হাইজে কোটসে আইন পামজব কোটস আমি ডিসিপ্লিন ডিসিপ্লিন হাইবসে আইনি পামদ পামদ আনিসে চুজ তোবদনে আই কমফোর্ট পামরা নত্রগ আই লাইফ কারণ ড্রিম কারণ লাইফ হইনিগে হাইবো আনি চুজ তোবনে খালগাকো প্রিপারেশন হইরো নত্রগ আই জার্নি হইরো কানব পিগে
2: আসগুব নাইব মিকুপ আসব হোনবিপ ইচে ক্রেডিট আসি কনাদিবিনিবগে হাইবসু থামবিউ ইচে
1: ক্রেডিটসে আহানবদ আই ফ্যামিলি পিজনিং আই পেসিনকো মানে হোনবিবদ হেন লাইথোক থাকলে সাকসেস ফবদ আদি ওজা ওজাসিং তাকবিদমক হইগা সাকসেস ফমিনে খাঞ্জে আই নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স আদি ফ্রেন্ডসিনকো নত্রগু এনি কাইন অফ পার্সন হাইবি আইনদ ওহাইমতরসু হেল্প তৈরিবরসু পুনমুক্ত ক্রেডিট পিজনিং
0: হয় ইচেন খাতাই সানবসে ইচেন হাইবিবদ লাইক পাবদ্রগ স্ট্রেস লেপদ মরুপাংরি সানব নত্রগ ইচে হোবি তোব হাইন ইচেন হাইবি ইচেন আতোপ মামসিনবিদ ইথন তৌজব হোবিসে কী কী হোবিনো কারণ তোবনো হাইবসেসো হাইবিরম
1: ꯑꯩ ꯍꯣꯕꯤꯁꯦ ꯑꯩꯅ ꯑꯗꯨꯝ ꯄꯥꯝꯖꯕ ꯃꯨꯚꯤꯒ ꯑꯗꯨꯝ ꯌꯦꯡꯕ ꯑꯗꯒꯤ ꯑꯩ ꯖꯒꯣꯏꯁꯨ ꯄꯥꯝꯃꯤꯀꯣ
0: ꯍꯣꯏ
1: ꯐꯣꯛ ꯗꯥꯟꯁꯀꯨꯝꯕ ꯑꯗꯨꯝ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯌꯦꯡꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯑꯗꯨꯝ ꯑꯗꯨꯝ ꯁꯥꯕꯒꯁꯨ ꯌꯥꯎꯋꯦ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯦ ꯍꯣꯕꯤꯒꯤ ꯀꯥꯟꯅꯕꯁꯦ ꯏꯕꯟ ꯑꯞ ꯇꯨ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ ꯁ꯭ꯇꯦꯖꯇꯁꯨ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯩꯀꯣ ꯍꯥꯏꯕꯗꯤ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ ꯆꯪꯒꯗꯧꯔꯤꯕ ꯃꯤꯁꯤꯡꯗꯣ ꯂꯣꯏꯅꯃꯛ ꯈꯪꯕ ꯍꯩꯔꯕ ꯍꯥꯏꯗꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯍꯩꯔꯕ ꯉꯥꯛꯇꯅꯦ ꯑꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯍꯣꯕꯤꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯄꯔꯁꯅꯦꯂꯤꯇꯤꯁꯨ ꯑꯗꯨꯝ ꯈꯔ ꯃꯈꯩ ꯈꯪꯕ ꯉꯝꯃꯦꯅ ꯍꯥꯏꯅꯩꯀꯣ ꯑꯗꯨꯅ ꯑꯩꯁꯦ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯕ ꯄꯔꯁꯟꯅꯣ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯁ꯭ꯇꯦꯟ ꯑꯥꯎꯠ ꯇꯧꯕ ꯑꯃ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯀꯥꯟꯅꯩꯅ ꯈꯜꯂꯦ
2: ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯍꯧꯒꯠꯂꯛꯂꯤꯕ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯁꯤꯕꯨ ꯃꯥꯌꯣꯛꯅꯒꯦ ꯍꯥꯏꯅ ꯊꯣꯛꯄꯤꯔꯛꯂꯤꯕ ꯑꯦꯛꯁꯄꯤꯔꯤꯌꯦꯟꯁꯁꯤꯡꯗ ꯏꯆꯦꯅ ꯀꯔꯤ ꯀꯔꯝꯕ ꯄꯥꯎꯇꯥꯛ ꯄꯤꯕꯤꯅꯤꯡꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ ꯏꯆꯦ
1: ꯍꯧꯖꯤꯛ ꯈꯜꯂꯛꯂꯤꯕ ꯅꯍꯥꯔꯣꯜꯁꯤꯡꯗ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯁꯤꯕꯨ ꯊꯥꯕꯤꯒꯦꯅ ꯊꯣꯛꯂꯛꯂꯤꯕꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯩꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗ꯭ꯔꯤꯝ ꯑꯦꯟ ꯗ ꯄꯔꯄꯁꯇꯣ ꯌꯥꯝꯅ ꯀ꯭ꯂꯤꯌꯔ ꯑꯣꯏꯕꯤꯕ ꯀ꯭ꯂꯤꯌꯔ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯖꯔꯅꯤꯁꯦ ꯁꯥꯡꯅ ꯆꯠꯄꯗꯁꯨ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯍꯜꯂꯦꯅ ꯈꯜꯂꯦꯀꯣ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯦꯁꯤꯛ ꯀꯟꯁꯦꯞꯁꯤꯡ ꯌꯥꯝꯅ ꯀ꯭ꯂꯤꯌꯔ ꯑꯣꯏꯕꯤꯕ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯥꯏ ꯑꯩꯅꯁꯨ ꯄꯟꯖꯈꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀ꯭ꯋꯥꯂꯤꯇꯤꯁ ꯈꯔ ꯄꯦꯁꯦꯟꯁ ꯂꯩꯕ ꯗꯤꯁꯤꯄ꯭ꯂꯤꯟ ꯂꯩꯕ ꯗꯤꯇꯔꯃꯤꯟ ꯑꯣꯏꯕ ꯀꯟꯁꯤꯁꯇꯦꯟꯁꯤ ꯂꯩꯕ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯣꯕꯤ ꯑꯩꯅ ꯍꯣꯕꯤꯒꯤ ꯀꯥꯟꯅꯕꯁꯨ ꯍꯥꯏꯖꯈ꯭ꯔꯦ ꯍꯣꯕꯤꯁꯇꯨꯁꯨ ꯊꯝꯕꯤꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯂꯥꯏꯐ ꯂꯣꯡ ꯀꯥꯟꯅꯕꯗ ꯅꯠꯇꯅ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟꯗꯁꯨ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨꯗꯁꯨ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯩꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯣꯠꯅꯕꯀꯥꯟꯗ ꯌꯥꯝꯅ ꯊꯃꯣꯏ ꯁꯦꯡꯅ ꯍꯣꯠꯅꯕꯤꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯏꯁꯥꯅ ꯏꯁꯥꯗ ꯃꯤꯅꯝꯗꯕ ꯑꯗꯨꯒ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯑꯃꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯦꯂꯤꯌꯔ ꯂꯥꯛꯄ ꯃꯇꯝꯗ ꯀꯃꯥꯏꯅ ꯃꯥꯌꯣꯛꯅꯒꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯀꯣꯞ ꯑꯞ ꯇꯧꯒꯗꯒꯦꯅ ꯂꯔꯟ ꯇꯧꯕꯁꯤꯁꯨ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯊꯃꯣꯏ ꯁꯦꯡꯅ ꯍꯣꯠꯅꯕ ꯃꯤꯁꯤꯡꯒꯤꯗꯤ ꯑꯗꯨꯝ ꯔꯤꯋꯥꯔꯗ ꯐꯪꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯤꯁꯨ ꯑꯩꯒꯤ ꯊꯥꯖꯕꯅꯤ
3: ꯑꯗꯨꯒ ꯏꯆꯦꯅ ꯋꯥꯈꯜ ꯄꯨꯛꯅꯤꯡ ꯁꯣꯟꯊꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯀꯔꯤꯅ ꯃꯣꯇꯤꯚꯦꯠ ꯇꯧꯕꯤꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯁꯤꯁꯨ ꯍꯥꯏꯕꯤꯔꯝꯃꯣ ꯏꯆꯦ ꯈꯔ ꯁꯨꯒꯥꯏꯅ ꯊꯝꯕꯤꯔꯝꯃꯣ
1: ꯋꯥꯈꯜ ꯁꯣꯟꯊꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯑꯩꯒꯤ ꯃꯣꯇꯤꯚꯦꯁꯟꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤ ꯑꯃꯣꯏꯅ ꯄꯣꯛꯑꯕꯅꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯤꯇꯪ ꯃꯁꯛ ꯊꯣꯛꯅ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯗ ꯀꯟꯇ꯭ꯔꯤꯕ꯭ꯌꯨꯠ ꯇꯧꯅꯤꯡꯕ ꯑꯗꯒꯤ ꯑꯩꯒꯤ ꯐꯦꯃꯤꯂꯤ ꯑꯩꯒꯤ ꯐ꯭ꯔꯦꯟꯁꯤꯡꯅꯁꯨ ꯌꯥꯝꯅ ꯁꯄꯣꯔꯠ ꯇꯧꯕꯤꯀꯣ ꯃꯣꯏꯅ ꯁꯄꯣꯔꯠ ꯇꯧꯕꯤꯔꯤꯉꯩꯗ ꯁꯤꯒꯤ ꯇꯥꯟꯖꯥꯁꯦ ꯃꯥꯡꯍꯟꯕ ꯌꯥꯗꯦ ꯑꯃꯁꯨꯡ ꯀꯔꯤꯒꯤ ꯋꯥꯈꯜ ꯁꯣꯟꯊꯗꯣꯏꯅꯣꯅ ꯏꯁꯥꯗ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯔꯤꯃꯥꯏꯟ ꯇꯧꯖꯕ ꯑꯗꯒꯤ ꯃꯤꯅ ꯉꯝꯃꯒꯗꯤ ꯑꯩꯁꯨ ꯀꯗꯧꯕꯒꯤ ꯉꯝꯃꯣꯏ ꯍꯥꯏꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟ ꯑꯃꯁꯨ ꯏꯁꯥꯅ ꯏꯁꯥꯗ ꯁꯦꯜꯐ ꯕꯤꯂꯤꯐ ꯑꯃ ꯊꯝꯖꯕ
0: ꯍꯣꯏ
1: ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯖꯩ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤꯀꯣ ꯑꯩꯒꯤ ꯃꯣꯇꯤꯚꯦꯠ ꯇꯧꯈꯤꯕꯁꯦ ꯑꯅꯤ ꯊꯣꯛꯅ ꯍꯥꯏꯖꯒꯦꯀꯣ ꯑꯍꯥꯟꯕꯗꯅ ꯑꯩꯅ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯦ ꯀꯩꯒꯤꯗꯃꯛꯇ ꯊꯥꯅꯤꯡꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯒꯤ ꯄꯔꯄꯁꯇꯣ ꯑꯩꯉꯣꯟꯗ ꯀ꯭ꯂꯤꯌꯔ ꯑꯣꯏꯕꯁꯤꯅ ꯑꯩꯒꯤ ꯑꯆꯧꯕ ꯃꯣꯇꯤꯚꯦꯁꯟ ꯑꯃꯅꯦ ꯑꯗꯨꯒ ꯑꯅꯤꯁꯨꯕꯗꯅ ꯑꯩ ꯃꯤꯑꯣꯏꯕ ꯑꯃꯣꯏꯅꯁꯨ ꯌꯥꯝꯅ ꯁꯦꯜꯐ ꯏꯝꯄ꯭ꯔꯨꯞꯃꯦꯟꯠ ꯂꯩꯍꯟꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯦ ꯈꯛꯇꯪ ꯅꯠꯇꯅꯀꯣ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯕꯒꯤ ꯄ꯭ꯔꯣꯁꯦꯁꯁꯤꯗ ꯍꯥꯏꯕꯗꯤ ꯁꯝꯅ ꯍꯥꯏꯔꯕꯗ ꯑꯩ ꯍꯥꯟꯅ ꯅ꯭ꯌꯨꯁ ꯄꯦꯄꯔ ꯄꯥꯕꯒꯤ ꯍꯦꯕꯤꯠꯁꯦ ꯀꯩꯁꯨ ꯂꯩꯖꯔꯝꯗꯦꯀꯣ ꯑꯗꯣ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟꯁꯤꯗ ꯅ꯭ꯌꯨꯁ ꯄꯦꯄꯔ ꯄꯥꯕꯒꯤ ꯍꯦꯕꯤꯠꯀ ꯂꯩꯔꯛꯄ ꯑꯗꯨꯒ ꯁꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯁꯤꯅ ꯑꯩꯉꯣꯟꯗ ꯀꯔꯦꯟ ꯏꯚꯦꯟꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯑꯦꯋꯦꯌꯔ ꯑꯣꯏꯍꯟꯕ ꯁꯤꯁꯤꯅ ꯑꯩꯉꯣꯟꯗ ꯏꯟꯐꯣꯝ ꯑꯣꯏꯕ ꯁꯤꯇꯤꯖꯟ ꯑꯃ ꯑꯣꯏꯍꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯍꯜꯂꯦꯅ ꯈꯜꯂꯦ
3: ꯑꯗꯨꯒ ꯏꯆꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ ꯑꯁꯤꯒꯤ ꯍꯤꯔꯝ ꯑꯣꯏꯅꯁꯨ ꯊꯝꯖꯔꯤꯕ ꯀꯔꯝꯅ MPSC ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯁꯤꯕꯨ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯔꯒ ꯃꯥꯏ ꯄꯥꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯦ ꯏꯆꯦꯅ ꯁ꯭ꯇꯦꯞ ꯕꯥꯏ ꯁ꯭ꯇꯦꯞ ꯑꯝꯇꯪ ꯍꯥꯏꯕꯤꯔꯝꯃꯣ
1: ꯑꯩ ꯍꯥꯏꯖꯒꯦ
3: ꯍꯣꯏ
1: ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯕꯒꯤꯁꯦ ꯁ꯭ꯇꯦꯖꯦꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃꯁꯨ ꯑꯩꯁꯨ ꯉꯁꯥꯏ ꯁꯨꯃꯥꯏꯅ ꯍꯥꯏꯖꯈ꯭ꯔꯦꯀꯣ ꯑꯗꯨꯅ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯒꯤ ꯗꯤꯃꯥꯟꯁꯦ ꯐꯖꯅ ꯈꯪꯕꯤꯕ ꯕ꯭ꯂꯥꯏꯟꯂꯤ ꯄ꯭ꯔꯤꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯕꯤꯗꯕ ꯑꯗꯨꯒ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯏꯁꯥꯅ ꯒꯥꯏꯗꯦꯟꯁ ꯑꯃ ꯗꯔꯀꯥꯔ ꯇꯥꯏꯅ ꯈꯜꯂꯒꯗꯤ ꯒꯥꯏꯗꯦꯟꯁ ꯂꯧꯕꯁꯤꯁꯨ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯗꯥꯏꯔꯦꯛꯁꯟ ꯆꯨꯝꯕ ꯑꯃꯁꯨ ꯆꯪꯉꯦꯕ ꯃꯇꯝ ꯃꯌꯥꯝ ꯆꯪꯉꯒꯁꯨ ꯗꯥꯏꯔꯦꯛꯁꯟꯗ ꯆꯨꯝꯗ꯭ꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯤꯖꯜꯠ ꯏꯎ ꯎꯗꯕ ꯑꯃ ꯂꯥꯛꯀꯅꯤꯕ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯦꯁ ꯁꯦꯔꯤꯁꯁꯨ ꯌꯥꯝꯅ ꯇꯣꯏꯅ ꯊꯥꯕꯤꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯅ ꯄꯥꯈ꯭ꯔꯤꯕꯁꯤꯡꯁꯦ ꯀꯌꯥꯃꯨꯛ ꯈꯪꯉꯦ ꯏꯁꯥꯅꯗꯤ ꯑꯗꯨꯝ ꯈꯪꯉꯦꯗꯤ ꯂꯩꯖꯕ ꯑꯗꯨꯕꯨ ꯀ꯭ꯋꯦꯁꯟꯒꯨꯝꯕ ꯂꯥꯛꯄꯀꯥꯟꯗꯗꯤ ꯀꯟꯐ꯭ꯌꯨꯁ ꯆꯠꯄ ꯂꯥꯟꯕ ꯁꯤꯒꯨꯝꯕꯒꯤ ꯏꯔꯔꯁ ꯃꯌꯥꯝ ꯊꯦꯡꯅꯔꯛꯀꯅꯤꯀꯣ ꯑꯗꯨꯅ ꯇꯦꯁ ꯁꯦꯔꯤꯁꯀ ꯇꯣꯏꯅ ꯊꯥꯔꯒꯗꯤ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯁꯣꯏꯕꯒꯨꯝꯕꯁꯦ ꯁꯦꯝꯗꯣꯛꯎꯕ ꯑꯁꯦꯡꯕ ꯑꯦꯛꯖꯥꯝꯗ ꯁꯣꯏꯗꯅꯕ ꯑꯗꯒꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯨꯅ ꯑꯩꯒꯤ ꯁ꯭ꯇꯗꯤ ꯁꯔꯀꯜ ꯑꯃ ꯑꯗꯨꯝ ꯁꯦꯝꯒꯠꯄ ꯌꯥꯏꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯋꯥꯈꯜ ꯃꯥꯟꯅꯕꯁꯤꯡ ꯑꯗꯨꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯥꯎꯟ ꯆꯠꯄꯀꯥꯟꯗꯒ ꯃꯣꯏꯒꯤ ꯑꯦꯛꯁꯄ꯭ꯂꯦꯅꯦꯁꯟꯒꯨꯝꯕ ꯑꯣꯔ ꯃꯣꯏꯒꯤ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕ ꯈꯣꯠꯄ ꯇꯧꯕꯀꯥꯟꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯑꯃꯅ ꯑꯃ ꯁꯤꯌꯔ ꯇꯧꯅꯔꯒ ꯌꯥꯝꯅ ꯀꯥꯟꯅꯩꯅ ꯈꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯉꯁꯥꯏ ꯑꯩꯅ ꯍꯥꯏꯖꯈꯤꯕ ꯄ꯭ꯔꯤꯂꯤꯝꯁꯀꯤ ꯑꯦꯄ꯭ꯔꯣꯁ ꯃꯈꯜ ꯑꯗꯒꯤ ꯃꯦꯟꯁꯀꯤ ꯑꯟꯁꯔ ꯔꯥꯏꯇꯤꯡ ꯑꯃ ꯇꯧꯕꯤꯕ ꯑꯗꯨꯒ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨꯒꯤꯁꯨ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯍꯣꯠꯅꯒꯗꯕꯁꯤꯡ ꯍꯣꯠꯅꯕꯤꯕ ꯁꯤꯁꯤꯡꯁꯤꯅ ꯑꯗꯨꯝ ꯌꯥꯒꯅꯤꯅ ꯈꯜꯂꯦ
2: ꯏꯆꯦ ꯊꯥꯡꯖꯤꯟꯈꯤꯕ ꯈꯣꯡꯊꯥꯡ ꯍꯥꯏꯕꯁꯤꯃꯛꯇꯕꯨ ꯍꯟꯗꯣꯛꯄꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯗꯨꯏ ꯍꯥꯏꯅꯔꯤꯕꯅꯤ ꯏꯆꯦ ꯃꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯏꯆꯦ ꯑꯁꯤꯅ ꯍꯥꯏꯗꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯁꯤꯗꯤ ꯌꯥꯝꯅ ꯀꯣꯝꯄꯤꯇꯤꯇꯤꯞ ꯑꯣꯏꯕ ꯑꯦꯛꯖꯥꯝ ꯑꯣꯏꯕꯅꯤꯅ ꯏꯁꯥꯃꯛꯅ ꯁꯤꯒꯤ ꯐꯤꯜꯁꯤꯗ ꯆꯪꯉꯛꯄ ꯃꯇꯝꯁꯤꯗ ꯃꯌꯥꯝ ꯎꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯤꯗ ꯑꯩꯁꯤꯕꯨ ꯉꯝꯃꯔꯣꯏꯗ꯭ꯔꯅꯦ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯛꯄ ꯃꯇꯥꯡꯗꯗꯤ ꯌꯥꯎꯕꯤꯕ ꯂꯩꯕꯤꯈꯤꯕ꯭ꯔ ꯏꯆꯦ
1: ꯌꯥꯎꯋꯦ ꯑꯩ ꯌꯥꯎꯋꯦ ꯑꯗꯨꯝ ꯍꯥꯏꯖꯒꯦꯀꯣ ꯍꯥꯏꯕꯗꯤ ये कॉम्पिटिशन से तसेंगे हम ना तुम लाई देना है जगे दुगा तुम कोई ये टेस्ट था बकान लगा मार्क्स के तंग सोला आगे दिखा सही जो कमाई तो दुनो ने खलक पा देगी इसाने सारा सेल्फ थॉट ले रख पा तो मायने तुम तो बस या हुए तो प्रॉब्लम तो सुम ले रखे सु सॉल्यूशन सुम दो ना ओरिएंटेड वही भी बा आई बती मता सारा का सुम ले बती याद बनी ना ले आई जे कमाई ने इम्प्रूव तो होगा ताकि और आई जे चुम्मी ब्रा सुमाइंड लाइक देना को इसाने सारा रिमाइंड तो जरा तो मायना ओवरकम तो ना बहुत ना
3: ইচেদ হংজনিগি সে মে ছাইবা সাবজেক্ট সে আকুই নাহা সিংনা কনাগুমনে ইয়ামনা হাইবসু ইয়াওয়ে কনাগুমনে কিতং সন্থা হোবা সাবজেক্ট সো দুমক ওই কনাগুমবকি আদা কাইগুমবা সন্থা হোবা আদুগা এমপিএসসি সো আদুমক ট্রাই সু তৌনিংবা আদুই টার্গেটি এমপিএসসি সে এইসে মে ছাই তমনা মরম হইরগা ট্রাই তওয়ে ইয়ারোই খান গদ্রে ইচেনা ত্রগনা আদুমক খোনারেগদি আইসো গমগনি না হাইবকি ওহাইসিদা ইচেনা কারি ওফম থামবিনিংবকি
1: মেথ কি মতংজে হাইজে হাবি আই সামকজু মেথ ইয়ামনা হাই বয় রাখতে আদুনা মেথ ইয়ামনা লিংড্রগদি এক্সাম জে থাবায়া দে অর মাই পাও হাই বকশু লাইতি কো হাইবদি মেথ তে ইয়ামনা ইনফেসিস পি বে এক্সাম সু না তে না হাইজে নিং হাইবদি মেথ টাকা টারি জে কোই প্রিলিমিনারি স্টেজ প্রিলিমস কা তং দরকার টাই তু গমাগি পেপার জে না শিশে পেপার না গ সাইপন জাগি বতো আদু তা দরকার টাই না খলে আদু গা পেপার সি দা মেথ কা তং সু না তে আদু গা মেথ কি জু কোই গি বেসিক কনসেপ্ট সেং গদি আদুম খড় হন আবদি ইয়াগনি খালে আতপ মামি রিজনিং রিডিং কম্প্রিহেনশন কাইনকো আতপসিনুম মেনখত খালে থাকবেন
3: হয় ইয়ামনাসু নুগাইজে সোমনাগাইজে সোমগি চিটলাবা মতাম কাইথোপিদুনা আইখৈগি স্টুডিওদা লিংশিলাকপা সোমগি তুমগি পুনসিদা সোহেনা ইয়াইফাবো ইবিউ হাইদুনা আকাসবা নেম ফাল হারালগি খঞ্জলগি মাইকেদেগি ইয়াইফামঙ্গল পিজেরি আমাসং কাইখুমনাবো চেরি
1: থাগচেরি আমাসং ওইজেগি আমাসং আগাসপা নেম ফালবু আইবুম ফমসিদা কবিরোপগি নামক থাগচেরি
3: হৌজিক তাবিখ্রে নাহারল খঞ্জল থরমদা এম পি এস সি গি এসপিরেন্ট আমনা করমন মাই পাকনব সেম সাগনি হাইবহিরমসিগি মনিপুর পাবলিক সার্ভিস কমিশন লোব মনিপুর সিভিল সার্ভিস কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশন ইং লিশিং আনি কুনিথোয়দা কুনিথোয় সুব পজিশন তাবিরখ্রবি রাজকুমারী সুনন্দগ উনদুনা ওয়ারি ওয়াতাই সাবা উনজখিবি সিংদে সগোল সেম সিংখাই লাইমা আমাদি থকচং পুষ্পরানি থরম আসে তাহানজাখিবগ লইনা নাহারল খঞ্জল থরম সন্দোকচব মতাগসি লোসিনজারি থরম তাবিরামলিবা পুনমকপু আমুক কাহানা খুরুমজারি।